চাবি কারা তোমার সুখ না ইয়াঙ্গতি পাতি জগত না তাই বাতার গুরু সেটি সম্পূর্ণ নিঃশক্তি বিনা তুরা তালা ইঞ্জ ডাম্পার গ্রন্থা পিনালি পিতিং সসারি নঙ্গানা রত্না।